0: যেগুলা মিসেস ছিল আমরা তো এগুলা যতটুকু পারছি ঠিক
1: আছে জি
2: করছো কি নাই মুসি তো ফলো করছে
1: জি আমারে হইছে তাই যে আপ টু ডেট আছে আমার কাছে এটা খানা তাইজ যে ফাস্ট যে এক্সপিরিয়েন্স আসিল আর যেভাবে ইয়ে হয়েছে অনেক কিছু তাই পরিবর্তন হয় না তাই আত্মনে তাই এখন তো বালা ইম্প্রুভ করছে আপনিও জানরা আমরাও বুঝলাম যে তাই যে মলাহান আগে আসিল এখন তাই টোটালি ডিফারেন্ট রাবিয়া হইতে গেলে আমার কাছে আপনারা অবশ্য সাহায্য হয় কিংবা আপনারা যে আর কি যেমন নিজে দুজনে মিলে যে মলাহান চেষ্টা করছেন
3: The closer relationship with Bangladeshi parents has begun to pay dividends across the school.
4: Within 2 years of Sajna working here with the families and with us, the exam attainment of the Bangladeshi girls had surpassed that of the rest of the school population. I mean, there was a dramatic increase, and in fact, the attainment of our Bangladeshi girls is the highest in the borough.
5: আমরা তো সবকিছু তখন জানি না এলাম কিন্তু ভালো হলাম মানে যেগুলো আমার বুঝার অসুবিধা ছিল আমি তো বুঝি আইলাম
2: আমি জানতে পারলাম তার প্রবলেম হয়েছে তো মা তো বুঝরা না আর মনে হলো জানো মনে অন্য এক্সাইটিং থাকে তো আইলে মনে হল সাজনার লগে মাতিয়া এখন গেলা যেন শান্তি পাইলাম
1: I think he's the trust in school is more now because maybe before he wasn't trusting school much, you know, and he wasn't happy with, but I think now he realized, you know, the school's trying their best to Rabi to do well and also trying to support them as well as much as they can.
3: Alison has seen a major change in relations with the parents she works with too.
6: There's things we don't know that would never have done, would we? So I think their confidence has built up. I mean, I'm able to do like a few more bits and pieces now.
7: I think all of them have changed and grown confident. They've all got more involved with the school. Sheila, she's got away from being labelled as having the difficult twins to being someone who is a regular helper on class outings and whose teachers understand, well, the twins aren't difficult, it's just that one of them has ADHD.
6: And I am more confident in myself. I put myself out a bit more now. I am able to go places on my own and talk to people.
3: Sanyua has now agreed one afternoon a week when Rabia can go out, providing he can pick her up.
5: এটা তো আমি শিখছি নিশ্চয় কইতাম আর আমি যদি স্কুলের লগে আমার যোগাযোগ থাকতো না যেমন মনে করি আমি স্কুলে যখন যাইতাম না যোগাযোগ হইতো না তো আমি অত এক্সপিরিয়েন্স হইতাম পারতাম না এখন আমি নো যাওয়াই আমি সেয়া দেখলাম এখন কীভাবে ফুরুত্তারে ট্রেনিং করতে হইব কোন জায়গায় নিয়ে দিলে ফুরুত্তারে কীভাবে ভালো ট্রেনিং দেওয়া তোলা যাইব না যাইব আমি অনেক কিছু আমি শিখছি তো এখন নিশ্চয়
3: But Sheila is left wondering if the close relationship with school will continue as the twins grow older.
6: But you can't help but worry about the future for him. I mean, it does frighten me for secondary school because I don't know if he's going to be able to cope with it. Primary school seems to be a close-knit community. Everyone sticks together and seems to help each other out. But that secondary school, it's just so different. They haven't got that closeness there and they haven't got the time for the kids. So I think that is where my problems are going to start.